0: দাঁড়িয়ে দা রুগী দয়লা তো ইদি না পে মা থেকে
1: ডায়রিয়া
2: পদম দাদা
0: ও কইয়া ও ধরম গেলা
2: ইন দাদা তো আউরি রুড়া
0: উকুর বাং তো হিন্দায়া ধরম মাকু বুড়ি ফুরন দয় এম কেদা
2: হই কিশলু মাঝি ঠেন ভিটে আখরিং কাতে 1,500 কাউডি এম কেদা
0: তাই না কি মু পারে
2: ততনে লই কিদা তো আজ ওই হাতে নামালে চালা
1: আধা পতিও খাতির 1,500 টাকা ফুরন খবর কাগজ করে নুনকান ঘটনা কথা তুই পড়াও কাট গে
2: হিলি নুই পড়া তো বই উরুং লদিয়া
0: নুই দব কোন কলেজ খানে হিজুক কানা
2: ও হো হো সাঙ্গা আপে তো অল সেড়া হড় হো আলে সা তো বাং পে জড়া
1: বাং আহো চিদা বালে জড়া আচ্ছা সাঙ্গাত রোগী তো হাসপাতাল তো কই দিলি দে আছে বাং
0: হ্যাঁ হাসপাতাল হানে মোড়ে মাইল সঙ্গে রানীপুর হাসপাতাল উ সঙ্গে দো কয়ে চালা
2: সারি কথা কে সাঙ্গা আচ্ছা দাদা হেড লেন খান না খান সিঙ্গার সেট হারমা হারাম ঠেন ভেজা কায়মে তুসি মইয়া বাপা দিন কো গটায় লাগি
0: হই লই আইয়াই
2: মা তাহলে চালা লেন গে সাঙ্গা ধিনন না খান আখড়া সেট হিজু মে হো ওড়া কো যাওরা কাতে তামাক লে ঠিক ঠাকা কাজ ডুঙ্গরে আতরে ভাপলা বলে কথা হো
1: হই হই তাহলে চালা আনা
2: হ্যাঁ আলম হিড়িয়া
1: বাঙা দুন নোয়া মুচে লাগি সামাং দাপরাম লড়াই তো আজাট গিয়া নোয়া লাগি তো লাগতি কেনা সিগনেট সিগনেট তো নোয়া কাস ডুগরি আতু খনকে এহবা

0: lenge ki maranga bang gapa seta rege noa kas tungri atu khundin chala
1: sanga odon dada sanga do onu ui tho sanga dela ho bahar se tras onduk lenne
0: chida chek khate
1: eho hi ju am tho odon dada hili dela abin hu dela hai chalo
2: छटका रहे हो
3: मने होय कना काश डुंगरे अतुरिन जतन को हे एकना
1: संगा ये कम हो सामान अतुरिन हो राम थेन को हे एकना
0: मेनखान सीधा ठीक खाती
4: मास्टर दा बाजी उड़ा रे गाल मारा होता है नो सनाम को आते ले ठारो गोटा वा कता नोवा काश डुंगरी अतुरे स्कूल जेल का चला कना उनका के चला
1: ओय हो संगा माझी আর সময় কার সাজি কথা তো সামান বড়ি লই বুঝো কাজ বুঝে দাম
5: উচিত মনে মাঝে লাগতি বান নোয়া আতরে মাঝি পাল্টা হই
4: যাহাই মাঝি আতরে রেগেজ হড়েই রডজ কুয়া আতরে না ভলে কে মিরে জাগে দরামা উনকান মাঝি না তো লাগতি বলি
5: মাস্টার বাবু আলে বাগি টোকাতে ওখাতে নো বাং চালা আর আলে সাথে কি কাহে না
4: বাংলে চালা আছো মাস্টার
5: বাংলে চালা আছো
4: বাংলে চালা আছো বাংলে চালা
1: আছো বাড়াই সাঙ্গা কদন দাদা ঠেন খন সানামা আঞ্জম কাতে কাশ ডুঙ্গি আতু কোন চালা রে নাম ভাবিত ইনতে আম চালা মারাং রে গে নোয়ালে ঠাড়গোটা
4: হ্যাঁ নোয়া গেলে ঠাড়গোটা

0: ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হলানি।
1: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
0: নান্ডু ভাই গহনা দোকান সেটি সব ঠিকঠাক মিলিব তো?
1: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানর সবু গহনা আনিবা। সেটা পরা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুছে।
0: তাহলে তো বড়িয়া কথা।
1: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান, কুচেই বস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459।
2: দিমন্ত সেনঙ্ক পুত্র সত্যবানঙ্কু মনে মনে পতি রূপে পরণ করে নিজকু ধন্য মনে করন্তি সাবিত্রী। তাঙ্করি প্রেমরে নিজকু হজাই দেই সারা জীবন সাথী হয়ে রহিবাকু পণ করে নিষ্পত্তি শুনাই দিয়ন্তি পিতা অশ্বপতিঙ্কু। দেবর্ষি নারদঙ্কঠারু সত্যবানঙ্কু আয়ুষ মাত্র আউ গোটিয়ে বর্ষ বলে শুনি ব্যস্ত বিব্রত হয়ে পড়ন্তি অশ্বপতি। মাত্র স্থিতপ্রজ্ঞা দৃঢ়মনা সাবিত্রী থিলে নির্বিকার। জীবন এক সংঘর্ষ। এই সংঘর্ষময় জীবনরে প্রেম ও ভালপাইবার গোটিয়ে মুহূর্ত এবং ইস্পিত ইপ্সিত সাথীর সান্নিধ্য লাভ করিবা গোটিয়ে ক্ষণ বি খুব মূল্যবান বলে জানিথিলে সাবিত্রী।

0: না না, এসব মোর বৃথা ভাবনা। যায় এ জাড়িণী কাঠ নিয়ে কুটিরে পৌঁছিলে তেণে পাক কার্য আরম্ভ হব। পিতামাতা মোর ক্ষুধার্ত থিবে, মো পথ চাই বসিথিবে।
1: জেমামণি, জেমামণি!
2: কোন সখি?
1: দেখিলা দেখিলা, সে আশ্রম আড়কু কি যাওছন্তি দেখ।
2: সখি, ই তো সেই
1: যা হউ, হজিলা বড়দ খোজিলা ঠে, ইয়ে নিশ্চয় বিধাতার ঘটসূত্র। দেখ দেখ, মু এবে কোন করুছি তুমি খেলে দেখ। টিকে শুনিবে কি, টিকে শুনিবে কি মহাভাগ?
0: মতে কিছু পচারিলে? আচ্ছা, আপনার সাথীরে এই লাবণ্যবতী কি?
1: ইয়ে মদ্ররাজ অশ্বপতিঙ্কর একমাত্র অলিয়ল কন্যা, শুভনাম সাবিত্রী, মু তাঙ্ক সখি কুন্দরেখা।
0: কিন্তু মদ্রদেশর শোভাকু শ্রীহীন করে আপনার রাজজেমা এ কণ্টকিত অরণ্যরে কাঁকি?
1: জেমা জেমা, কোন কিছু পচারিব পরা? পচারু না।
2: তাঙ্কু পচার সখি, এহা কেউ আশ্রম?
0: ভদ্রে, এহা আশ্রম নুহে কি মু ঋষি কুমার মধ্যে নুহে।
2: তেবে কোন রাজকুমার?
0: অনুমান সত্য, মু সাল্লো নরেশ দ্বিমত সেনকর একমাত্র হতভাগ্য পুত্র, নাম মোর সত্যবান।
2: তাহলে এঠারে কাহিকি পুনে তপশ্চারী বেশরে?

শ্রোতাবন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপনার এই কার্যক্রমে ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতকে কার্যক্রমে সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন করা অনুরোধ। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 0679225415। টেলিফোন নম্বরটি পুনে কই রাখুছি 0679225415।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু
1: নমস্কার।

শুনিলে কতটি হিন্দি চলচ্চিত্রের গীত আকাশবাণী বারিপদা প্রচার করছু কার্যক্রম বিজ্ঞান বার্তা কার্যক্রম শুনিপারে এই বিজ্ঞাপন পরে।